আকাশবাণী চুচানপুর নিহা নিদান গুবলে কে এল হিনত কেলহনিন থা দু প্রোগ্রাম কি পান্তাই তু নিহা ইফানে সুন ওয়াহি এস নি থিম শিল কোনা চাইলা লে কপল অফ দ্য উইকস আজং ইংাই দেওহি তু ইন আজ হিতে এস্টার শিল হবিন লি শিল আগৌ মানলু তিয়াসা